0: চিন্তা করতে পারবো।
1: বোনতি নে বা বাইকু নে,
0: এতেই আমি না বাইকু নে
1: সরি ভাই কেসে sí, pero vos no estás muy conmigo. Bueno, pues nada, un panzo, es hora de tostado, Carlos.